শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি রবিবারের আসর কথামালা জাপান থেকে। বন্ধুদের স্বাগত জানাই। আজকের আকর্ষণ শ্রুতিনাটক তাঁর উপস্থিতির দ্বিতীয় ও শেষ পর্ব। পড়ে শোনাব শ্রোতাদের কিছু মতামত। সঙ্গে থাকুন বন্ধুরা, আসর পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রিয় বন্ধু, আজকের আসরে আমরা পরিবেশন করব শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে গত সপ্তাহে রবিবার 20 সেপ্টেম্বর। মূলত মে মাসে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে পরিবেশিত এই শ্রুতি নাটকটি আমাদের অনুরোধে এনএইচকের স্টুডিওতে এসে পুনরায় উপস্থাপন করেছেন এর অংশগ্রহণকারীরা। আজ নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। তবে এর আগে শুনুন নাটকটির প্রথম পর্বের সারসংক্ষেপ।
1: তুমি তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই। তুই শিখবি?
1: আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
2: চলি রে, মনে রাখিস। ওকে ওকে ওকে গো।
0: একই কলেজে পড়ত অভিক আর শ্রাবণী। রবীন্দ্র চর্চায় বেশ কাটছিল তাদের দিনগুলি। রবীন্দ্র প্রেমে ভাসতে ভাসতে অলক্ষেই তাদের জীবনস্রোত একই ছন্দে ভেসেছিল। ভিন্ন পরিস্থিতিতে বড় হয়ে ওঠা সদ্য যৌবনে উত্তীর্ণ তরুণ তরুণী কি তাদের প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, নাকি প্রতিকূলতার মেঘ তাদের গ্রাস করবে? উত্তর জানতে চলুন শুনি নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। অভিনয়ে অনিন্দিতা দত্ত, কলসন দত্ত এবং অজন্তা গুপ্ত। কথকতায় রঞ্জন গুপ্ত।

0: শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে। বাড়ি ফেরার পর তার মা তাকে ডেকে বললেন,
1: শ্রাবণী এদিকে শোন, তোর সাথে একটা কথা আছে।
2: বলো।
1: তুই আবার ওই ছেলেটির সাথে মেলামেশা করছিস? তোকে যে এতবার করে বারণ করা হচ্ছে, তুই সেটা হেলায় উড়িয়ে দিচ্ছিস? শোন শ্রাবণী, যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক শক্ত হতে হবে।
2: মা, আমি এটারই অপেক্ষা করছিলাম। আমার কলেজ যাওয়া আর রবীন্দ্রনাথের বইগুলো ছাড়া তো সবই বন্ধ করে দিয়েছো, এর থেকে আর কত শক্ত হবে? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান।
1: শ্রী, তুই তো জানিস মা, তুই যে পথে যাচ্ছিস সেটা মরীচিকা ছাড়া আর কিছু নয়। তোর ভবিষ্যতের কথা ভেবে তোর বাবা অনেক বছর আগেই সিনহা আঙ্কেলের সাথে কথা বলে রেখেছে।
2: আমার ভবিষ্যৎ আর আমার মতামত?
1: শোন, অজয় ফোন করেছিল, দয়া করে কল ব্যাক করিস। ছেলেটি খুব ভালো রে, জানিস আমার সাথে কতক্ষণ কথা বলল, সবার খোঁজ নিল, তোর সাথেও কথা বলতে চাইছিল, কিন্তু তুই নাকি ওর কলই ধরিস না।
2: কি চাও মা তোমরা?
1: তোর জন্য ভালো আর সুস্থ একটা ভবিষ্যৎ। অজয়কে তুই তো ছোটবেলা থেকেই চিনিস, তোরা একসাথে কত সময় কাটিয়েছিস, আর তার থেকেও বড় কথা, ও এখন অলমোস্ট ডাক্তার হয়ে গেছে। এই বছরই ও বিদেশ চলে যাবে ফর স্পেশালাইজড হায়ার স্টাডিজ। ফেরত আসার পর কত নিশ্চিন্তের জীবন,
2: একটা সিকিউরড লাইফ আর আনন্দের সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা কি এক মা?
1: বাস্তব দৃষ্টিতে দেখ, তুই ছোট থেকে সচ্ছলতার মধ্যেই বড় হয়েছিস, প্রতিদিনের বেঁচে থাকার লড়াই তোকে করতে হয়নি। তোর এখন মনে হচ্ছে সেটা হয়তো খুব সহজ, জীবনটা সেভাবে চলে না, চলতে পারে না।
2: আর আমার আবেগ, অনুভূতি, ভাবনার প্রকাশ, সেটা অজয় কোনোদিনও বুঝতে পারবে? ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। বলো, পারবে অজয় আমার সাথে একসাথে বলতে? বিষাদের অশ্রু জলে, নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী, বুঝতে পারবে এই লাইনটার মানে? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
1: কেন পারবে না, ওকে একটু বোঝাতে হবে, নিজেদের মতো করে গড়ে নিতে হবে তোদের দুজনকেই। আমরা সবাই আলাদা আলাদা ব্যক্তিত্ব নিয়ে জন্মেছি, সবাই অন্য অন্য পরিস্থিতিতে বড় হয়ে উঠেছি, একসাথে থাকতে গেলে আমাদের সবাইকেই কিছুটা হলেও মানিয়ে নিতে হয়।
2: এটাকে কি মানিয়ে নেওয়া বলে, নাকি নিজের ভেতরের আমিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বলে?
1: দেখ, তোর বাবা আর সিনহা আঙ্কেলরাও চায় অজয় বিদেশে পড়তে যাওয়ার আগে তোদের রেজিস্ট্রি যেন হয়ে যায়।
2: বাবার চাহিদার কারণ আমি জানি, নিজের বিজনেস গ্রোথ ছাড়া কখনো অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে? একটা কাজ করলে পারো তো মা, আমাকে আজ থেকে নিরুপমা বলে ডাকতে পারো, আর আমি বাবাকে আজ থেকে রামসুন্দর মিত্র বলে ডাকবো। ও সরি, সবাইকে তো নিজের মতন করে ঘুরে নিতে হবে, এরা হলেন আমার ঈশ্বরের লেখা দেনা পাওনা গল্পের দুটি চরিত্র। এখনকার রামসুন্দর বাবু পন হিসেবে নিজের মেয়েকে সমর্পণ করতেও দ্বিধান্বিত বোধ করেন না।
1: শ্রাবণী, এবারে কিন্তু তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস।
0: বর্ষার এক সকাল, গতকাল রাত থেকেই অবিরাম কেঁদে চলেছে আকাশ। ঘড়ির কাঁটায় সকাল হলেও আজ সূর্য পৃথিবীতে প্রবেশের অনুমতি পায়নি। পাশের বাড়ির ছাদের পাঁচিলে একটা ভেজা কাক ক্রমাগত ভিজতে ভিজতে কিসের যেন প্রায়শ্চিত্ত করছে। জানলার ধারে বসে নরম হাওয়ায় ভেসে আসা বৃষ্টির ছাঁট উপেক্ষা করে এক মনে তাকিয়েছিল সেই দিকে শ্রাবণী। সেও সেই প্রায়শ্চিত্তের অংশীদার হতে চায়। হ্যাঁ, কেটে গেছে বেশ কয়েকটা বছর, হিসেব করে দেখলে 5 বা 6 হতে পারে। এই কবছরে সে নিজেকে অনেকটা সামলে নিয়েছে, কিন্তু মনের ক্ষত এখনো তাকে জাগিয়ে রাখে রাতের পর রাত। বিয়ে মানে রেজিস্ট্রি হয়েছিল অজয়ের সাথে, তারপরই অজয় চলে গিয়েছিল সেই অজানা দেশে। শ্রাবণী হয়ে গিয়েছিল একদম একা, না সে আর যোগাযোগ করেনি অভিকের সাথে, আর কেনই বা করবে, তাতে তাদের নিজেদের অশান্তি কষ্ট আকর্ষণ সবই তো বাড়ত। বিদেশ যাওয়ার পর প্রথম দিকে অজয় খুব যোগাযোগ রাখত, রোজ ফোন মেসেজে কথা। শ্রাবণীও যথাসাধ্য চেষ্টা করত স্বাভাবিক ব্যবহার করার, তবে যে ছন্দে সে গা ভাসাতে চেয়েছিল এই নতুন জীবনে সেই তাল আর মিলছিল না তার। যতদিন কাটতে লাগলো অজয়ের সাথে যোগাযোগ ততই কমতে লাগলো, প্রতিদিনের কথা বলা হয়ে দাঁড়ালো সারা সপ্তাহে একবার। শ্রাবণীর দিক থেকে কথা বলার আগ্রহ কোনোদিনই পর্যাপ্ত ছিল না, তবু এইরকম ভাবে 2 বছর কেটে যাবার পর শ্রাবণী নিজেই বুঝতে পারল ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়। দুজন যেন এক দূর পাল্লার ট্রেনের অপরিচিত সহযাত্রী, যাদের পরস্পরের প্রতি উৎসাহ বা আগ্রহ কিছুই নেই। তারপর একদিন এলো অজয়ের সেই ফোন, যেটার কিছুটা অনুমান শ্রাবণী করতে পেরেছিল।
3: This is not working out, শ্রাবণী।
2: কখনো কি সচল ছিল সম্পর্কটা অজয়?
3: দেখো, এই সিচুয়েশনের জন্য আমি তোমাকে দায়ী করি না। সরি, লেট মি কাম টু দ্য পয়েন্ট। আই ওয়ান্ট এ সেপারেশন। আই এম সিইং সামওয়ান হিয়ার অ্যান্ড আই ওয়ান্ট টু সেটল ডাউন। ইউ নো হোয়াট আই মিন, শ্রাবণী? হ্যালো
4: শ্রাবণী, হ্যালো হ্যালো।
0: ফোনের এপারে থেকে গেল শুধু নীরবতা। শ্রাবণীর জীবনের কোনো সিদ্ধান্তই তার নিজের ইচ্ছায় হয়নি, এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। আজ এতদিন পরে তার সেই সব কথা মনে করে বৃষ্টি ভেজা মুখে ফুটে উঠল এক বিদ্রুপের হাসির ঝিলিক। এমন সময় ঘরে মা এসে দাঁড়ালেন।
1: শ্রাবণী, তোর আজ কখন বেরোনো বলতো? আমি সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করব। কি রে, বলেছিলি না তোর এনজিওর কোথায় একটা ইভেন্ট আছে আজ?
2: বলছি, তার আগে বলো, রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত পড়েছ?
1: পড়েছিলাম হয়তো, গল্পের নাম শুনে মনে পড়া মুশকিল।
2: আচ্ছা, একটা হিন দিচ্ছি, প্রধান চরিত্র অনাথ বন্ধু, আর অনাথ বন্ধু স্ত্রীর নাম বিন্দুবাসিনী।
1: দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, অনাথ বন্ধু তো ঘর জামাই ছিল, তারপর একদিন শ্বশুর বাড়ি থেকে চুরি করে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, মানে এর কয়েক বছর পর এক মেম সাহেবকে।
2: বিয়ে করে নিয়ে আসেই তো, ভালোই তো মনে আছে। এ কি, এতে আবার চোখ ভিজে আসার কি হলো?
1: মা গো, যদি কখনো সম্ভব হয় আমাকে ক্ষমা করিস মা।
2: ক্ষমা কি যে বলো, আমি তো তোমাদের কাছে চিরকালের ঋণী হয়ে থাকবো মা। রবীন্দ্রনাথের গল্প পড়ে যে আনন্দ, রবীন্দ্রনাথের গল্পের মধ্যে বেঁচে থাকা তার চেয়ে ঢের বেশি আনন্দের। কখনো আমি চারুলতা, কখনো নিরুপমা, বা কখনো বিন্দুবাসিনী। যাই হোক, আমি বেরোচ্ছি, রাস্তায় কিছু খেয়ে নেব।
0: এই বলে ঘর থেকে বেরিয়ে গেল শ্রাবণী। মা বসে রইলেন খাটের ওপরে মাথা নিচু করে। শ্রাবণী এখন স্বাধীন, একটি এনজিওর সাথে যুক্ত, বাকি জীবনটা সে সেবা করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। গাড়িটা এসে থামলো চেতলায় অবস্থিত একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রের সামনে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে আজ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সে। সেই পুনর্বাসন কেন্দ্রে ঢোকার সাথে সাথে শ্রাবণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে, বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে একজনের দিকে। মনে হচ্ছিল তার নিজের হৃৎপিণ্ডটা কেউ যেন মুচড়ে ছিঁড়ে বার করে নিল।
2: অভিক,
5: আরে কেমন আছো? তুমি তো হঠাৎ না বলে উদাও হয়ে গেলে।
2: অভিক, তুই? আমার বিশ্বাস হচ্ছে না।
5: বিশ্বাস না হওয়ার মতন তো কিছু হয়নি। তো তোমার তোমার এই গানটা মনে আছে? কতবার ভেবেছি।
2: আমাকে তুমি করে কবে থেকে কথা বলছিস অভিক? আমাকে চিনতে পারছিস না?
5: আমি চিনি গো, চিনি তোমারে অভিদেশিনী।
2: কি হয়েছে তোর অভিক?
3: গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে। মৈত্র মহাশয় যাকে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি, সঙ্গী দল গেল ছুটি, কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল। কি হয়েছে, কি হয়েছে সিস্টার? সিস্টার, ও কে, ও কে, ও কে গো?

0: শুনলেন শ্রুতি নাটক তাঁর উপস্থিতির দ্বিতীয় এবং শেষ পর্ব। আমরা নাটকটির অংশগ্রহণকারীদের কাছে জানতে চেয়েছিলাম এই নাটকে অংশগ্রহণ করে তাদের কিরকম লেগেছে। উত্তরে তারা বলেন,
1: আমি কলশন দত্ত, নাটকটা করে খুব ভালো লাগছে, কিন্তু নাটকটা শেষ হওয়াতে খুব দুঃখ হচ্ছে, কারণ এত সবাই একসাথে রিহার্সাল করে এতদিন খুব মজা করলাম, কিন্তু সেই কোনো কিছু শেষ হয়ে যাওয়া তো দুঃখেরই, তাই পরবর্তী কি হবে সেটা নিয়ে আমরা ভাবছি, কিন্তু নাটকটার মধ্যে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে পাওয়ার চেষ্টা করেছি সেটা আমার খুব ভালো লেগেছে।
2: আমি অনিন্দিতা দত্ত। রবীন্দ্রনাথ সে যুগে লিখে গেলেও তার লেখার মধ্যে দিয়ে আমরা এখনো দৈনন্দিন জীবনে তার উপস্থিতি টের পাই। নাটক শেষ হওয়ার কোনো কিছু শেষই ভালো লাগে না, কিন্তু এই রবীন্দ্র অনুরাগী শ্রাবণীর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে আমার খুব ভালো লেগেছে।
3: আমি রঞ্জন গুপ্ত। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, আশা করি নাটকটা আপনাদের ভালো লেগেছে। দেখুন, আমার জীবনে রবীন্দ্রনাথের উপস্থিতি আমি সবসময় গভীরভাবে অনুভব করি, আর সেই বিষয় নিয়ে রচিত এই নাটক, সুতরাং তার কথকতা করতে পেরে আমার অবশ্যই খুবই ভালো লেগেছে।
4: আমি অজন্তা গুপ্ত। এই নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি, মঞ্চেই বলুন বা বেতারে, নাটক করার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে, তাই এই নাটকে মায়ের চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্তি পেয়েছি। রবীন্দ্রনাথের সান্নিধ্য সবসময় অনুভব করেছি, আর সেটাই আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি।
0: শুনে খুবই ভালো লাগলো। আপনাদের নাট্যচর্চা অব্যাহত থাকুক সেই শুভকামনা রইল। এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আশা করি শ্রুতি নাটকটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।
5: এবারে অন্য প্রসঙ্গ। ২৪শে মের রবিবাসরীয় আসরটি আমরা মূলত সাজিয়েছিলাম কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এবং আমাদের বাংলা সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুদের কাছ থেকে আসা শুভেচ্ছা বার্তা দিয়ে। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন বগুড়ার আমিনুল ইসলাম, খুলনার তাবারাকা তাবু এবং টাঙ্গাইলের মোহাম্মদ ফারুক মোগল।
0: ১৪ই জুনের আসরে প্রচার করা হয়েছিল একসময় জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করে আসা গবেষক ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার, যিনি বর্তমানে একটি ডক্টরাল প্রোগ্রামে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন।
5: হ্যাঁ, আমার মনে পড়ে তার সাবলীল বাংলায় বলা কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আর ভয়ানক ভীতিকর জীব সাপেরও যে কত উপকারিতা সেটা ভাবার চেষ্টা করছিলাম। শ্রোতা বন্ধুদেরও সাক্ষাৎকারটি ভালো লেগেছে। সুন্দর আয়োজন, ধন্যবাদ মন্তব্য করেছেন এজেড রহমান। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, সাপের বিষ নিয়ে গবেষণা করা জাপানি গবেষকের সাক্ষাৎকারটি চমৎকার। বীরভূমের শেষ মোহাম্মদ শিশান লিখেছেন,
0: সাপের বিষ নিয়ে যিনি গবেষণা করছেন তার কথাগুলো বিশেষভাবেই মনোযোগ আকর্ষণ করল। মানুষ সাপকে ভয় পেয়ে মেরে ফেলার চেষ্টা করে, অথচ সাপের বিষ দিয়ে ঔষধ তৈরি হয়। খাদ্যশস্য নষ্ট করার জন্য দায়ী ইঁদুর জাতীয় প্রাণীদের খেয়েও মানুষের উপকার করে বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ জীব সাপ। আচ্ছা, জাপানের কোনো বিষধর সাপের নাম জানাবেন?
5: হ্যাঁ, যেমন ধরুন মামুশি, ইয়ামা কাগাশি, ওকিনাওয়া এবং আমামি দ্বীপপুঞ্জের হাবু, এগুলো জাপানের খুব বিষাক্ত সাপ। আচ্ছা, এবারে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপ নিয়ে মতামত। হাসান ভাই, আপনার নিশ্চয়ই পয়লা জুলাইয়ের সেই মন ছুঁয়ে যাওয়া ক্লিপটির কথা মনে আছে, যার শিরোনাম পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
0: হ্যাঁ অজন্তাদি, অবশ্যই মনে আছে। জাপানের ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কয়েকটি ছানাকে খুঁজে পাওয়ার পর সেখানকার পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন।
5: ঠিক তাই।
0: এই ক্লিপটি বন্ধুদেরও বেশ ভালো লেগেছে। বন্ধু শঙ্কর হালদার লিখেছেন, দারুণ, একেবারে হৃদয় স্পর্শ করে গেল। প্রাণীর প্রতি ভালোবাসা খুবই প্রশংসনীয়, এই মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর।
5: ক্লিপটি মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার, সাইফুল ইসলাম এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। নীলফামারীর তারিফ হাসান লিখেছেন, যা দেখলাম তা সত্যি মানবতার এক সুন্দর দৃষ্টান্ত। কয়েকটি অসহায় হাঁসের ছানার নিরাপত্তার জন্য যেভাবে এগিয়ে আসলেন পুলিশ কর্মকর্তারা, তাতে বোঝা যায় মানবিকতা বোধ শুধু মানুষের জন্যই সীমিত রাখা উচিত না, পশু পাখি জীবজন্তুর প্রতিও আমাদের দায়িত্ব আছে। বর্তমান পৃথিবীতে যেখানে মানুষই অবহেলিত, সেখানে এমন একটি ঘটনা হৃদয়ে আশার আলো জাগায়। বাহ, সুন্দর লিখেছেন বন্ধু। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো, এবারে বিদায় নেবার পালা। প্রিয় বন্ধু, কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।
6: Tokyo からお送りします。
7: This is NHK World, Radio Japan, Tokyo.